0: ঈশ্বর যাহা করেন তাহা মঙ্গলের জন্যই। অপু দুর্গাকে আমার স্নেহাশীর্বাদ দিও।
1: দয়া করো নিজ গুণে যদি পাই যদি মার হয়ে চরণ রাখব হৃদয় পদ্মা শুনে কাজী কি সামান্য ধরে মা ভিখারি মা ভিখারি মা
2: Yeah, I'm all right. I know you're all right.

এখন তোমার চাচা মশাইকে একবার খবর দাও তো বাবা, বলো যে ন জেঠিমা ডাকছে। দিদি ঘুমোচ্ছে, যাও তো বাবা, যাও লক্ষ্মী।